0: Σκάπου να μας σήκει με τη τόχαση τόχαντομο γονακάου σαμπάνα σάγκο σικουντράπε μην αγαλιούν σάμπι μα τόχαντομο γονακάου ακόμα μπουκέν Βίρι δες αμσόργου τα κανά μου κοντράπε μωρό κουέτ κουέτι ναι ανά μου κοντράπε ναι ανά μου Αμπτάν πάντε, μεγάλια μαγκράση πάντε, γεύε γρέπ, μα να μου κοντράφε, ότι να σου εντάτη όχι εσύ, η φίλη, ο γολούγος ότι μου υποκουντείτε, ότι σον τρόν, υποκουντέ, μάρα, ο αμέσου κόμμα υποκουφού, ήταν το λούτσου κασίνα, για κάπου, βαπογούνε, για κάπου λέντε, μέσου κάπου κουπτε, Μήνα μου αφένα από κούσε ρε φίλε φίλε Μήνα σε έψα Μήνα μου αφένα το ρε φίλε φίλε φίλε Μα κανέ γιουρίδα ως όντο είχαν μπέλτε γιμή Για κάπου λέντε Φου κασίνο Ορκέστα κρασί Γιουρί σάμπι Η φίλη Τι σάμπι ήταν Ναι, καρκόν, αντί Ναι, αλλά μου ήτι για ρε. Αλλά μου ήτι με κύμα. Μήνα μου αφαίνεται νου. Ωα, μα είμαι ακόμα λόγω σου μάνα. Goeien avond, u bent nu live in de uitzending. Zegt u het maar.
1: Meneer Delvoor, die plaat die u zoekt is van Cogunte Latinos met Leendert Reegman.
0: Is het van Latinos?
1: Ja. Jacopo Linte, 1981.
0: Ja, maar ik dacht altijd dat
1: het staat,
0: ze...
1: Het staat op het album volgens mij Blaffende Honden Beter Niet ofzo. Of Mighty Linka en Cogunte Latinos. Leendert Reegman. Ja. Dan moet je daar kijken.
0: Kijk eens.
1: Leendert Reegman en Cogunte Latinos.
0: Mooi torium, dan ga ik het opzoeken.
1: Ja,
0: mooi. Okay, dankjewel, okay. Dankjewel, Mr. Rivellino.
1: Ja.
0: Oké, thank you. Mooi. Oké. Okay. Ja, dankjewel. En dat was de heer... Rivellino en Amalati met de Latino's in Singapore en we dit hebben een poco Latino's dan kon iemand Latino's crema al dat soort poco ja Jacopo Lente is niet normaal hè het is altijd weer wat goedenavond, u bent live in de uitzending. Wees je van harte welkom.
2: Junto Latinos. En Reegman zingt het. Reegman. Junto Latinos. En ja, Reegman zingt het. Groetjes.
0: Conjunto Latinos. En de titel is Ja Cupulente.
2: Reegman zingt het, ja.
0: Ja Cupulente.
2: Met had... een K.
0: Met een K. Dank je. Dat was mevrouw... mevrouw Dulder uit Capelle aan de IJssel. Ja... We gaan kijken of ik dat kan vinden, want het is altijd weer een zoektocht. En het moet er gewoon zijn. En je wil natuurlijk die mevrouw ook bedienen. En gaat rustig zoeken. En tot die tijd. En tot die tijd dan. Dan zet ik een ander liedje op. Goedenavond, u bent live in de uitzending. Wees u van harte welkom.
3: Mr. Riedel, tot Henk.
0: Henkus.
3: Yes. Hey, kijk naar je app. Ik heb dat nummertje al voor je opgestuurd. Kijk naar je app.
0: Oké, dan ga ik er naar kijken. Yes. Mooi man. Ja man. Oké, doei doei. Ja. Bye, thank you. Dat was onze collega, de zoon van oom Albert. En we zien dat we ook niet zoveel tijd meer hebben. En ik zie dat hij wat voor mij heeft gestuurd. En... Hij stuurt iets van de main ingredient. Maar wij waren op zoek naar een liedje van Latinos. 107.9 Madrid.